আইয়া হাইয়া হাইয়া ওর নকস্তাইরে নিউ কাকে কের কোন তো ন কত গোমাতে সিকি আমি যে কি নাটে করে আমি যে কেবে নাম্বার 3 ওলে মিতে 60000 আমি যা কইতো 60000 ইংগুনি আমি যে জিনে নিউ নিউ আর আর আমি যে বিগা তা বি কি তা বিগ মুত কি কজি আগে তো গোল 60000 বিগ মুত আগো মিতে বনা সিনো যা কি তা বানো গেতে গে 500 আ কো বারাক সো জেং জি গে 500 আঙ্গুন কো মেনো 60000 আগে নিউ 500 কো গাগো তারে তে না মুতি কেতে কো গেঙ্গে স্টাটু 74 আশ নাম্বার গাপে নাম্বার 2 গরো জিত নে থায় গো নর চিকে বনাস নাম্বার 3 স্টাটু 74 আশ নাম্বার 3 গরো ইনে মমি তে জি না গো ইনগে মানা মাই গাস চিয়াং গো তাগে ইনগে না গা গলে অরন ইয়া নে আরাব সরে মগা নো নাম্বার 3 আগে রে বি গো তাগো মিতে নাম্বার 2 সাওয়া লাগিন আমি কি আমি নাম্বার 3 গুনি আজেঙ্গে বি চেকি গো আজে নিঞ্জো আরাবি নে কেতে তো 60000 আগো মিতে বনাস চে 500 ইন চাগে তো গো নগা জুত স্টাটু 74 আশ নাম্বার 3 গসাইনে নিউ স্টাটু 74 আশ নাম্বার 3 ngone tay ko ingen nyone lejin gen da nyoru ne 500 da nyoru 60000 ko ga ko jikte wa sabeti nyara garaga ko timi yo gi makini ge jutu raga status 74 ash number 3 oroni jita ne tay kabisa ne gure Cynthia ga ing ne tay ga gi ko 500 jeje ga ko jige ine Cynthia aya jita ge ne gure ngom ki bet ka gi ko jing yo 500 jeje ga me jende status 74 ash ye he naona watu anashangilia kabisa nyuiwe agole jitu ko langu thanyo ru ne 500 ko yoma we araf sere maya chutu status 74 ash number 3 is ta ero mami jitana goño mami jita ge ya ni bi jo gitu ngane run ge ko itu ni agine wi ni amekuja ka gi ko ji 560 ko ngoi missing wi ni agite sun aya status 74 ash status 74 ash ka sere ni 20 ka singoro jita ge nguro jita ge ni ane ge ngyo nguro jita ge status 74 ash ame je ji age tugul আমি যে জি আগে তুগল এই জুতো রাগা রাগা এগো আর রাগা রাগা গড়ে নেই নেগে

0: কাইন্ডোজি এং এপ কারণে থাবরানি প্রেসিডেন্ট উইলিয়াম রুতো ইগর্ত নতুন বসা উদিক চিকিৎসা জিনে মানিয়ঙ্গ তেলি তাপ সাফারি পাক এং ইউতক পনাই রবি কাইতি তা রুত তুই নতকে কিবা গেঙ্গে আকার রূপে ইউন্ডে নি প্রফেসর কি দূরে কিন্তু কে কোবাত কোয়ান্ড নেতা এর চরুত কান্ড নেতা চামাই তাপ ডি এম বুড়ো গেঙ্গা আফিসা কে জেন চেপা সরকারি চেপা তো মিনিস্টার এগে চেপা চেপা তো মিনিস্টার এগে কোবাত জাতক চেপা কাপ কি রুয়াগে চেইন্ডোজিন জিপসা সিসমা দা কোমে আকা লাকচে জাঙ্গা সাউতি জতকে আই ইংকা সিতাবাংওয়ান নেলে তুনে এংকিলা আরাওয়ে তামু তেঙ্কে নি তাকে তুগুল কে সাজিন নে মে এতে কবিত কালিয়ে তে বান্ডাপ তাই নেগারান কোবাত কি বাগেঙ্গে কে গিতা উ সাউতি জতকেঙ্গে মানি হেঙ্গে নি তাবেলি বুথকেঙ্গে বগল সকল লক্ত মানি নেগলো ওলে কি কি মি তাকে কঙ্গে তেকে কি নি তাবেলি বয়েং অক্সমগ আগু কি ইন্ডোজিন তাউনে তাপ সাউতি জতকান্ড নে তাপ চামাই তাপ ওই পাস্তি বিন কাল
1: কোঙালি এন কাসারাথন কোয়মিস প্রেসিডেন্ট এব ইমান গোলে লিবনিশিয়ত নেগিয়ায় এন কেঞিত নিয়নন কপ ইমান আগ ইসিবি গতুতুক তুগুল জেব এমেট
2: বিটুইন নাও এন্ড দ্য নেক্সট ইলেকশনস উই উইল ড্রাইভ দ্য ট্রান্সফরমেশন অফ দিস কান্ট্রি এন্ড উই আর গোইং টু হ্যাভ ইলেকশনস এন্ড দে উইল বি পিসফুল এন্ড দে উইল বি নো ভায়োলেন্স এন্ড দে উইল বি ফ্রি এন্ড ফেয়ার
1: কোসুপকে আগালিয়ে তাপ মাইতা নগো কোপারা কোত মিসিং কমগা প্রেসিডেন্ট কোলে কয়াই তুয়ে তিনে আগে টিক আপকারি ইশা কোসুপকে আগনাথন আগো ইন্ডু গঞ্জ রুবল উচিত নেব আতকান তুল কোসুপকে আগনাথন এন গীত নে মোয় প্রেসিডেন্ট কোলে মহিতে কো ইমিত আপ কিনা এঙ্ক অরেত নে মাইত তাত
3: আই হ্যাড অ্যান অপরচুনিটি টু মিট উইথ আওয়ার ট্রান্সপোর্ট সেক্টর লিডার্স লাস্ট উইক অন দ্য ফুয়েল ক্রাইসিস এন্ড আই এক্সপ্লেইন টু দেম How, if we are reckless about subsidies, where the country went? In fact, for a whole year, we had to pay close to 150, 160 billion Kenya shilling. Today, we have fuel in all our petrol stations, unlike other countries. The Kenya government is subsidizing fuel. Doesn't matter how many headlines say we are a failed state, Kenya is not. And will never be a failed state.
1: এন কাসারাথন কচের বিগাপুর অর কোস্থয়েঙ্গে বলা তোশিক আগো চুলজি কে ইয়াইতা বৈশে
2: What God has decided, no man can change. Yes, so relax. People are in a panic. I don't know. Ile Mungu ameamua ndio itafanyika. Yes, sina maana hiyo. Kama Mungu ameamua Ruto will get a second term, he will. Kama Mungu ameamua vingine, that's what will happen. And we will move on as a country. Yes.
4: An estimated 30% of Kenyans have eye diseases requiring eye health services to avoid night sightness. Some of them require surgery, some require just eye drops, some it's a pair of glasses. So they require eye care services, but the range varies. Blindness in Kenya is 0.37% due to the efforts by the Ministry of Health, the county governments, the development partners, the faith-based institutions, all the stakeholders that work within eye health, including the training institutions. We managed to reduce the prevalence of blindness by 47% over 3 decades.
5: We are the national government.